0: It's
1: hey, this DJ Mike from Guyana. You're listening to YCRadio.org. It's the voice of today's generation.
2: Your college আপনার জন্য একটি বার্তা আছে. Your college পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী. এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন. ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা. হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক. ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য. আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলোভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত.
3: Want more students to know about your department and what it has to offer? YC Radio has an easy solution. Promote your departments on our station. All departments from your School of Arts and Sciences, School of Business and Information Systems, and School of Health Sciences are welcome. A biology student says,
4: it'll be beneficial for incoming freshmen who aren't sure which major to choose.
3: For more information, contact Brian Graves at 718-262-5293. Once more, 718-262-5293. Or email him at bgraves@york.cuny.edu. Once again, the email is bgraves@york.cuny.edu. This is ycradio.org, the voice of today's generation.
5: We parents hear our kids say lots of things that can get us pretty worked up. Things like,
6: look, Ma, no hands.
5: And,
6: ouch, that hurts.
5: Look, you'll never completely stop worrying about your kids. But you can breathe a little easier with free or low-cost health insurance through Medicaid and CHIP programs in your state. The truth is, they're covering more kids and teens than ever before. So even if you've applied in the past, even if you don't qualify, your kids can now be eligible for regular doctor and dentist visits, prescriptions, and more. So the next time you hear,
6: ooh, I don't feel so good.
5: Relax, your kids can be covered.
7: Get us kids covered today. Families of four earning up to $49,200 a year or more may qualify. Just go to insurekidsnow.gov or call 1-877-KIDS-NOW. That's 1-877-543-7669. Paid for by the U.S. Department of Health and Human Services.
8: We are IS-59 YMCA Media Summer Camp.